শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 8ই আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। একটি বড় টাইফুনের ঝোড়ো অঞ্চল জাপানের দক্ষিণ পশ্চিম দ্বীপপুঞ্জকে গ্রাস করেছে। আবহাওয়া কর্মকর্তারা প্রবল বাতাস, উঁচু ঢেউ, ভূমিধস এবং ঝড় সম্পর্কিত অন্যান্য দুর্যোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

জাপান আবহাওয়া এজেন্সি জানাচ্ছে যে শুক্রবার বিকেল 5টা পর্যন্ত টাইফুন ডলফিন ওকিনাওয়া জেলার নাগো শহরের কাছাকাছি ছিল বলে অনুমান করা হচ্ছে। এটি ঘণ্টায় প্রায় 14 কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ডলফিন ঝড়টির কেন্দ্রের কাছাকাছি একটানা বাতাসের গতিবেগ হচ্ছে ঘণ্টায় 162 কিলোমিটার পর্যন্ত এবং দমকা হাওয়ার গতিবেগ হচ্ছে ঘণ্টায় 216 কিলোমিটার পর্যন্ত। শুক্রবার ওকিনাওয়ায় ঘণ্টায় সর্বোচ্চ 162 কিলোমিটার এবং কাগোশিমা জেলার আমামি অঞ্চলে ঘণ্টায় 144 কিলোমিটার পর্যন্ত একটানা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওকিনাওয়া ও আমামিতে ঘণ্টায় সর্বোচ্চ 216 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু বাড়িঘর ধ্বংস করতে সক্ষম প্রবল বাতাস ওকিনাওয়া ও আমামিতে আঘাত হানতে পারে। আবহাওয়া কর্মকর্তারা ওকিনাওয়া ও আমামির জনগণকে প্রবল বাতাস, উঁচু ঢেউ, ভূমিধ্বস, নিচু এলাকায় বন্যার পাশাপাশি নদীর পানির স্তর বৃদ্ধি ও উপচে পড়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার 10 দিন পরেও জাপানের কুমামোতো জেলার 36,000-এরও বেশি পরিবার এখনও পানিবিহীন অবস্থায় রয়েছে। চলতি মাসের শেষ নাগাদ পানি সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। জেলা কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে এক পর্যায়ে প্রায় 1,08,000 পরিবারে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তারা আরও জানাচ্ছেন, সরবরাহ ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে, তবে ইয়াতসুশিরো ও উকি নগর এবং হিকাওয়া ও কোসা শহরে প্রায় 36,880 পরিবারে এখনও পানি সরবরাহ বন্ধ রয়েছে। কর্মকর্তারা বলছেন, পরিশোধিত পানি সংরক্ষণাগারগুলোর মেরামতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে, তবে বাড়িগুলোর সঙ্গে সংযুক্ত পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না। ইরানি কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন যে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে একটি ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই পরিকল্পনায় টোল ও পরিষেবা মাশুল অন্তর্ভুক্ত থাকতে পারে। এ বিষয়ে ইরানের ফার্স্ট বার্তা সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান জাহাজগুলোর প্রবেশ নিয়ন্ত্রণ করবে এবং ওমানের সঙ্গে যৌথভাবে সেগুলোর প্রস্থানের ব্যবস্থা করবে। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে প্রবেশ করা জাহাজগুলো ইরানের নিকটবর্তী উত্তর দিকের পথ ব্যবহার করবে, অন্যদিকে উপসাগর ত্যাগ করা জাহাজগুলো ওমানের নিকটবর্তী দক্ষিণ দিকের পথ ব্যবহার করবে। কিছু সময় পর সব জাহাজই একটি কেন্দ্রীয় পথ ব্যবহার শুরু করবে। এতে আরও বলা হয় যে বিমা ও জ্বালানির মতো সামুদ্রিক পরিষেবার পাশাপাশি পরিবেশগত খরচের জন্যও জাহাজগুলোকে অর্থ প্রদান করতে হবে।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের আপনাআপনি পাওয়া নাগরিকত্ব সীমিত করার আরও একটি প্রচেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বৃহস্পতিবার দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী বাবা মায়ের জাতীয়তা নির্বিশেষে দেশটিতে জন্মগ্রহণকারী শিশুরা মার্কিন নাগরিক হয়ে যায়। আদেশগুলোর একটিতে বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদান পর্যটনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে, যে ক্ষেত্রে গর্ভবতী নারীরা অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে যান যাতে তাদের সন্তানরা মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে। অন্য আদেশে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছে। গত বছরের জানুয়ারিতে তার বর্তমান মেয়াদের প্রথম দিনে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থানরত পিতামাতার সন্তানদের জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্বের অবসান ঘটানো। তবে চলতি বছরের জুন মাসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে আদেশটি অসাংবিধানিক ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি চলতি বছরের শেষের দিকে ভারতের নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ক্ষমতাচ্যুতির দুই বছর পূর্তি উপলক্ষে বুধবার নয়াদিল্লি

0: দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হন হাসিনা। তিনি বলেন, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন, আমি আমার জনগণের কাছে ফিরে যাব। তিনি আরও বলেন, আমি জানি তারা আমাকে জেলে পুরতে পারে বা মেরে ফেলতে পারে বা যে কোনো কিছুই ঘটতে পারে, কিন্তু তবুও আমাকে ফিরতেই হবে। ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে তার সরকার উৎখাত হলে এবং তাকে ক্ষমতাচ্যুত হতে বাধ্য করা হলে হাসিনা ভারতে চলে যান। তখন থেকে তিনি সেখানে নির্বাসনে রয়েছেন। কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দেওয়ার জন্য পরের বছর তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘের তথ্য মতে সে সময় প্রায় ১৪০০ জনের প্রাণহানি ঘটেছিল। এনএচকে জানতে পেরেছে, একটি নিয়োগ তথ্য সংক্রান্ত কোম্পানির সমীক্ষায় দেখা গেছে যে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের মধ্যে জাপানে পেশা পরিবর্তনকারী প্রায় অর্ধেক তরুণ কায়িক শ্রমের কাজে আগ্রহী। গাকুজো নামক কোম্পানিটি জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত চাকরি পরিবর্তনের কথা ভাবছেন এমন বিশর্ধ বয়সী কর্মীদের নিয়ে একটি অনলাইন সমীক্ষা পরিচালনা করে। এতে প্রায় ২০০ জন সাড়া দেন। বিতরণ বা নির্মাণ স্থলে মাঠ পর্যায়ের কাজে স্থানান্তরের ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ৪০.৫% বলেছেন যে তারা এই ধরনের পরিবর্তনের কথা কখনো ভাবেননি। অন্যদিকে ৪৮% বলেছেন তারা ভেবেছেন বা আবেদন করেছেন অথবা কিছুটা আগ্রহী। সৃজনশীল বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের ফলে কেরানি ও অস্থায়ী বা খণ্ডকালীন চাকরি কমে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ৮৪.৭% হ্যাঁ বলেছেন। এই ফলাফল থেকে দৃশ্যত তরুণ চাকরি প্রার্থীদের মধ্যে এক ধরনের সংকট বোধ প্রতিফলিত হচ্ছে যে ডেস্ক ও কেরানির কাজগুলো ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নেবে। গাকুজো বলেছে যে এআই এর যুগে অনেক তরুণ কর্মী ক্যারিয়ার গড়া নিয়ে এতটাই উদ্বিগ্ন যে তারা এমন কাজের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিস্থাপিত হওয়া সম্ভব নয়। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে এই প্রবণতা প্রধানত তরুণদের মধ্যে আরও ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই খাতগুলোতে মজুরি বৃদ্ধিকে কায়িক শ্রমের প্রতি আগ্রহ বাড়ার পেছনের আরেকটি কারণ হিসেবে মনে করা হচ্ছে।
1: প্রথম সংবাদে, টাইফুন ডলফিন ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার স্থানে ১৪ কিলোমিটার বলা হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থী আসলে হবে ১৫ কিলোমিটার। এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।